আকাশবাণী বিলোনিয়া, আজ 17 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 1 জুন 2026 খ্রিস্টাব্দ, সোমবার। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 6:04 হয়ে 10 সেকেন্ড।

0: ആകാശവാണി ബിലുനിയ, এখন শুনুন আমৃতবাণী। এতে আজ শুনুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: কহিলেন, আর্য, এই মন্থরা রাম মন্থরার নাম শ্রবণে অন্তঃকরণে বিরক্ত হইয়া কোনো উত্তর না দিয়া অন্যদিকে দৃষ্টি সঞ্চারক পূর্বক কহিলেন, প্রিয়ে, দেখো দেখো, শৃঙ্গবের নগরে যে তাপস তরুতলে পরম বন্ধু নিষাদপতির সহিত সমাগম হইয়াছিল, উহা কেমন সুন্দর চিত্রিত রহিয়াছে। সীতা অন্যদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলেন, না, দেখুন দেখুন, এদিকে আমাদের দক্ষিণারণ্য প্রবেশ কেমন সুন্দর চিত্রিত হইয়াছে। আমার স্মরণ হইতেছে, এই স্থানে আমি সূর্যের প্রচণ্ড উত্তাপে ক্লান্ত হইলে আপনি হস্তস্থিত তালবৃন্ত আমার মস্তকের উপর ধারণ করিয়া আতপ নিবারণ করিয়াছিলেন। রাম কহিলেন,

0: এই সেই সকল গিরিতরঙ্গিণী তীরবর্তী তপোবন, গৃহস্থগণ বানপ্রস্থ ধর্ম অবলম্বন পূর্বক সেই সেই তপোবনের তরুতলে কেমন বিশ্রাম সুখ সেবায় সময়াতিপাত করিতেছেন। লক্ষণ কহিলেন, আর্য, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণ গিরি, এই গিরির শিখরদেশ আকাশ পথে সতত সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত, অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ বনপাদপ সমূহে আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল ও রমণীয়, পাদদেশে প্রসন্ন সলীলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে। রাম কহিলেন, প্রিয়ে, তোমার স্মরণ হয় এই স্থানে কেমন মনের সুখে ছিলাম? আমরা কুটিরে থাকিতাম, লক্ষণ ইতস্তত পর্যটন করিয়া আহারোপযোগী ফলমূলাদি আহরণ করিতেন, গোদাবরী তীরে মৃদু মন্দ গমনে ভ্রমণ করিয়া প্রাহ্নে ও অপরাহ্নে নির্মল সলিল করাবাহী শীতল সমীরণ সেবা করিতাম। হায়, তেমন অবস্থায় থাকিয়াও কেমন সুখে সময় অতিবাহিত হইয়াছিল। সীতা চিত্রপটের এক অংশে দৃষ্টি সংযোগ করিয়া লক্ষণকে জিজ্ঞাসা করিলেন, বৎস, ওই যে পর্বতে কুসুমিত কদম্ব তরু শাখায় মদমত্ত ময়ূর ময়ূরীগণ নৃত্য করিতেছে আর শীর্ণ কলেবর আর্যপুত্র তরুতলে মূর্ছিত হইয়া পড়িতেছেন, তুমি রোদন করিতে করিতে উহাকে ধরিয়া রাখিয়াছ, উহার নাম কি? লক্ষণ কহিলেন, আর্যে, ওই পর্বতের নাম মাল্যবান। মাল্যবান বর্ষাকালে অতি রমণীয় স্থান, দেখুন নবজলধর সংযোগে শিখর দেশের কি অনির্বচনীয় শোভা সম্পন্ন হইয়াছে। এই স্থানে আর্য একান্ত বিকলচিত্ত হইয়াছিলেন। রাম শুনিয়া পূর্ব অথবা স্মৃতিপথে আরূঢ় হওয়াতে একান্ত আকুল হৃদয় হইয়া কহিলেন, বৎস, বিরত হও, বিরত হও, আর তুমি মাল্যবানের উল্লেখ করিও না। শুনিয়া আমার শোকসাগর অনিবার্য বেগে উথলিয়া উঠিতেছে, জানকী বিরহ পুনর্বার নবীভাব অবলম্বন করিতেছে। এই সময়ে সীতার আলস্য লক্ষণ আবির্ভূত হইল। তদ্দর্শনে লক্ষণ কহিলেন, আর্য, আর চিত্র দর্শনের প্রয়োজন নাই, আর্যা জানকীর ক্লান্তিবোধ হইতেছে, এক্ষণে ইহার বিশ্রাম সুখ সেবা আবশ্যক, আমি প্রস্থান করি, আপনারা বিশ্রাম ভবনে গমন করুন।
1: শুনলেন অমৃতবাণী, এতে আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ভক্তিগীতি সুলাঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আজকের প্রথম শিল্পী অনুপ জালোটা।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের আগরতলা কেন্দ্র থেকে ককবেলক অনুষ্ঠান হায়ংনি খরাং রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, তিনি তাংশাল, তালক্রান তালনি শালচিসা শালমারি চিবরিরা থামচিবা তিবরা বিশিখ জোন তালনি পইলা শালমারি নৈশাই নৈচিতক ইংরেজি বেশি চিনিয় পান্দা নৈরা থামচিটক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাই নৈরা দকচিচক কিলো হারচ আওয়াই তঙ্গ যতনি ফাশিং ফুং কচাং জরানি খা কাহাম ইয়াফারে তাবক চেংজাগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্দাও যতনন লামসগ আও যং তিনি ব শালবরমনি হাই খনালায়েন কক কাহাম তিনি কক কাহাম যং খনালায়েন গৌতম বুদ্ধ শালাংমানি কক্রক নংনিনি থিনাংনি বাগৈ তা ওয়ান শক্তি তাবকনি অজরানি বাগৈ সে ওয়ান শক্তি তাই শাক শাকনি তমংন স্লাইনা নাইদি হাইকে নিনি থিনাং ব কাহাম অঙ্গন পৈতনি লামাতেইমং হিমনা নি চাইতক দি

0: 50 कान्ट्रीस त्रिनो सालो पालाने मिनि जों सायमानो आबोन करियो नेशनल से समथिंग नाइस डे त्रिनो सालो जों पॉजिटिव माइंड नोट लांगिनै तेबो काहाम करंगे तंगनन बगै त्रिनो सालनो पालाने मिनि साल जों नोगु आसक जरा त्रिनो सालो पाटिमुं टेबो बहाय रोग जों पालाने तं आबोनतै हान खरां पांदो खनालायका
1: vitamin C, iron, antioxidant, belekhano manthogo, tai sajak tongo horo thalik bai dut chaui thokai chini maktri kaham ango honi. Tai te kaisa kok ngai amohai thalik jeng jamani bagai hojom ango. Honi sajak tongo phia ba belai थालिक मोनजरलाई थांजाक आ थालिक जाखाखै चिनि शाकनि बागै हामिया हने साजाक दङ अबहंगाय जाथाय नायकल नायरोगनि बखाखदैनो अकक छाकलाय जाको थालिकनि पदरे पद जात अबहंगाय अमृत सागर पवन मन्थन रेड बनाना ताई सबरिहा एकबा जाय थालिक गपि गपिन खायतो चंगताबो बांगला कला हनिबो सिनिबो তাই পদরে পদ থালিক জং মানথ তাব হংকাই থালিক কাইনেনি রায়দা হংকাই অমহাই হুকবানি রায়দাতে সাজাকা থালিক কাইনেনি হংকাই তৈ বথা গিয়া থাইং না নাংনাই হা চোক সর সর তাই হা কিছা কচাক কচাক বং ও ফিয়াবা হা সমসুম সুম ব থালিক ফলি বনি সাজাক তং তং সামারি হংকাই বৃষিবা ডিগ্রি ফারেনহাইট তাই হাকর কেমেন কোয়ারেন না নাই ফোট কাইনি তে খাকসা তাই থুকমা হাঙ্কাই ফোট কাইথাম বুফাং বাই বুফাং থালিক ফাং বাই থালিক ফাং হাক সালমানি হিঙ্গাকে বা মিটার্স তাই তালসা সকাং ন থালিক নি হাকর মুস্কি পটাশ ইউরিয়া বাই জং হানো সাপলিমা তন্ন নাংনাই তাই যে সালকায় আফরম হাকাই সিং বেবিস্টিন দালুগের না নাংনাই ওরি রক চায়া ইয়ংসে কুকস চায়া নি মাগে থালিক নি জং দাল নেখে কাইমানো ফাংসারা দাল ছাঙ্গা বা ফাংসারা জং তুবুই মানো থালিক বসংনি থালিক ফাংসারা তুবুই কাইমানো তাই দাল ছাঙ্গাই টিসু খলাই যাক বা টিসু কালচার হঞ্জাগো আমতে গাই থালিক তুবই সিং কাইমেনো সিং মুইতো না রং না নাই থালিক কাইনে নি ফুরুকে হাকর নি ফুট কাইসা সাকা ওন সিং হানো মা ফপ না নাং নাই হংকাই থালিক অঙ্কর পুরু সিং থালিক নি যে থালিক বলাই গ্রান আবনো সিং রাউই মা রং না নাং নাই তাই থালিক নি ইয়াফাং সিং সাপকাই মাতনা নাং জাবরা পাবরা করে খাই অমহাইকাই থালিক ন জং নাইকানি খাইকাকাই তালচুকু রংনি বিশিং হাইকা বা বিশি নি সন বিশিং ন জং থালিক চাইমানো জং মুইতনা রং না নাংনাই তাই কাইসা কক আবহ কাকাই থালিক ন জং যে বড় রক থালিকাই রং থং রাগ নানে ওয়ান সুনাই রক বড় তালো কাইসা খাই সালসা সালসাকাই থালিক কাইনে নাংনাই হংকাইনো থালিক নি যে বুতাংব সালসা নি সালসা অলখাইনো অংখর নাই হংকাই বরক থালিক ভালে রাং রক আজি ওই মানাই আশুক জরা চন খানা লাগা থালিক কাইমান রগে ক তাবুক খানা লাই না কক থুম রক
0: আও কক থুম সঙ্গ তাবুক কে সাইমালাই তিনি সারেকনি

0: দামঠান দামে সরিথানি দাও উমাকান্ত স্কুলনি নখলাও মজাগাও কাইসা আগরতলা সদর মহকুমানি বিভাগতেই যে নবাটিগার ফাইনাই যে ওয়াতির ওয়াখানকে বাহিকে বরকন চুবাসুরু নাই আবুনি বাকি অজাগাও কাইসা সিভিল ডিফেন্স নি বিভাগতেই অজাগা কাইসা মহরাং নাই আবুনি বাকি অরমানজাং নাই কওমা ডিপার্টমেন্ট অফ এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স সিআরপিএফ ফায়ার সার্ভিস ডিএসআর টিপরা পুলিশ সাখাম প্রাইভেট আগরতলা পুর নিগম পূর্ত দপ্তর আসাম রাইফেল তেই থংগ্রং বেডেক আবরণ ব্যাপক ন অজাগাও সে নিজেপ্র ওয়াতেই নবার ফাইও আজর বাহিকে বড়রগ্ন সুবাস রুনাই আবনতেই অরকিসা মকড্রিল এংনাই সারিকনি দাম্বা দামই সটি থামচিনাম জরাও তিনি উমাকান্ত নখলাও আপনার কারিবে তংফির তিনি হাইন হাই তিনি ন সালন কাথালিয়া ব্লকনি বেজি মারা এসএস স্কুল অর কাইসা সা খামক্রাই শিবিরব নাই তেই মকডিল নাই আর কাথালিয়া ব্লকনি বিখাকটি বেজি মারা নখলাও সা খামক্রাই শিবির হায়েকে তেই জনতানি যে বড়রকনি দরবারব নাই অজাগাও যে নাংমানি নাংকুকমানি দিনই পিআরটি সিংটং জেসপানংটং আরও রেজাকাই তেই মাগনাং বিথিবার বাকজানাই হিং সাজাগো তুমুং কেব অজাগাও অসেপনা হানামু জঙ্গে তিনি অ সালো বেজিমারা এইচএস স্কুল থাঙিনাই সা খামক্রাইনি শিবির মালাই মানুষ সাকলাই যাগো
1: আঁখা বিখা নাঙই দংঘুরো ভাইকে আঁখা বিখা নিয়ে একনি কাটি নানি অবনরগে মগ জিলেঙনে সাব্রম আবনি বাকে এই শিবিনী সাপ সাপ নাহার নানি বাকে আমচাইনি লোকরং কম কাশ কব ঘর জাকা
0: আপনি কারি বাহিনো ডেকেছা অবাহিনো তিনা সালো মোহনপুর ব্লক নি বিখাকটি অজাগা বাহিনো কনফারেন্স হল কাইসা পান্ডা চেঞ্জেনাই অজাগাও সা খামক্রাই বেডেক তেই হরবো থানাই বেডেক এনসিসি তেই ফেরাং তেই দুই হামক্রাই বেডেক বিএসএফ এনডিআরএফ বিভাগ নমানজাকনি অজাগাও সারিকনি দামব্রি দামপুর মোহনপুর এসএস স্কুলনি নখলাও অর কাইসা মকডিল এংনাই আপ্রু বাহিকে তাও নজর ওয়াতেই নর ফাইপ্রু বড়রগ্ন বাহিকে বানচিনাই আবুনু তিনি কক সালাইনি তেই ফাচাকে কেব কিনিমারগো হাবিয়াওনি বাহিকে যেন অমহাই জরাও কাহাম গ্রংকে তঙ্গিমান আমার নাইনান বাকি ফিরং জাগনাই নরক কেব সাইমানমো জঙ্গে তিনি নেওয়া সালো মোহনপুর ব্লকনি আন্দারও যে তং নারক নরগর থাঙিনি নাইমানো বাহিকে যেন নরওয়াটি ফেকেঙ্কে তৈ তিতর খাঙ্কে তামকে যেন বানচিমান অবনো ফিরং জাগনাই

0: 지나주라고 낙동은 깨보고 살만한 무슨 관계 알아타미니 나이만호
1: 코아이 하스테 한걸 미다기판 가샤 다기무 다기카 보이데샤리 방글라데시니 미싱고 바라 미탈니 미싱고 탕라슈 카이디니 기셔스 মানাবক সিনজাখা আবংখা বিশাল গড়তাই সোনামোরা মহকুমা হর্নি দাম চানিসিমি ফুঙাই দাম বা জরা এই জরা খাওয়াই রেজাখা আরও থাংলাই সখাইতিয়ানি লোকরঙি বিশিং কিছু মানাবক সিনজাক মানে বাকে অকক সাকলাই জাখা অবহঙ্কায় 2023 নি 163 এক নরগে আমার সাকলাই জাখা তাই আরও যে খব জাগিয়া বরকংখা প্যারামিলিটারি তাই আর্মির তাই পুলিশ নি সেবক খাই তোনের তাই পুলিশ সুপার বরক ও দাগিমুখ খব জাগলা তাই দরনাঙ্কি শাক হামনগ থাকনের তাই কেরঙ বেচেব সেবক খাইনের বরক ও দাগিমুং খবজা গেল তো মু ও দাগিমুং যে গসিউই নাহারিয়া বরং কেরনি রাজাতে মাজরা বের জাগান হনে সাকলাই জাখা তাই ও দাগিমুং তঙনে ই তালনি সালচিনি শালমারি নেশাই নিচিত ইংরেজি বেশি
0: আও হাসুদরা সং কক্টুম রক্ষণ লাগে তাবুক সেবক বড় কামানি কগসং হাবলাই হাস্টে হাফং বাকি টি পি এস সিও এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার বাকি অনলাইন কলেবলাই হাজাগি দো বে গাছ টু হান্ড্রেড টুয়েন্টি রংমারিং বি ই বি টেক পাশং নাই উমরং হাঙ্কে ব্রেজি টেই যে এস টি এস সিরং বাকি খাটিজেক রাজা তঙ্গনি আবাহিক উমর বহাইন মাননাই অনলাইন কলেবলাইন পাইথাক সাল অর্জুন তালনি সাল বা সালো অনলাইন রেজিস্ট্রেশন খাইন বাকি নিনি ইমেল আইডি তংনাই তেই পাসপোর্ট সাইজ নি মাংপিলি রঙিন আবো স্ক্যানকে তন্নাই আবো কারিব স্ক্যান খাইনি যে নামানি সার্টিফিকেট ডক ডকুমেন্টস রকার আপলোড না খাইনি তেব সাই সাইকে সাইমানো জঙ্গে নন লগ ইন খাইমানো ডবলু ডবলু ডট টিপিএসি ডট গভ ডট ইন নাই নাইমানো কলেবেলেন পাইথাক সাল ও জুলটাননি সাল বা সাল
1: আনিয়াগো কাইছে দঙ্গ অবহঙ্গায় ত্রিপুরা হাস্ট্রিনি হাইকোর্ট আগরতলা পোস্ট নিমঙ্গায় জুনিয়র গ্রেড ট্রান্সলেটর বুক চাষত খাই দঙ্গ বেগুলি এস টি রংনি বাকে হিঙ্গে কাইনি আদার্স রংনি বাকে কাইনি তাই এস সি দফা রংনি বাকে বেগুলি কাইসা রেগুলার পে স্কেল মাননাই ব্যান টু নরগই তাই লগেও একবার আব রেজাগানে অবহঙ্গায় লেভেল টেন পে মেট্রিক্স 2018 নরগে মাস্টার্স ডিগ্রি খাই নাই গসিজাক ইউনিভার্সিটি নি তাই ত্রিপুরা হাস্ট্রিনি যে অফিস আদালত কক মানে আমার ইংলিশ হায়াগাবা কম্পিউটার রংজাক নাই তাই ল্যাঙ্গুয়েজ হিঙ্গাকে কক বরক তাই কক আঞ্জে রক মানাই নাই কয়বিলাই বাকে ফি নাই আদার্স বাকে হিঙ্কাই রং 600 তাই এস টি এস সি রং বাকে রং 300 অনলাইন এপ্লিকেশন খাইনে নাই উমর নাই বিশি ব্রেজি নিশিমি বিশি ব্রেজি বানি বিশি পিয়া খাতিজাক রংনি বাকে কিসাসে লাইজাক ফানো চৌগান হানি সাজাক দো কয়বিলাই রানি পাইথাক সাল হেঙ্কাকে এ তালনি সালচি থাম সালমারি নেশাই নিজিত ইংরেজি বেশি
0: স্টেট ব্যাংক স্টেট ফিনান্স অফিসার অজাগ সেবক বরতলাংজাকাই বেগা আসরাই দো হান্ড্রেড রংমারি তংলাই বিএ বিকম বিএসসি বিই বিটেক বিবিএ তে গ্রেজুয়েট হাঙ্কে অঙ্গ উমর হাঙ্কে নৈজি থামনি সিমি থামচি নই জরা অনলাইন কয়লাইবলাই পাইথাক সাল অর্জুন তালনি সালনি সালো কম্পিউটার নিবেশক্তি আমার নন এক্সাম রিমানাই তাই নতুন কাহামকে সাইমানো জঙ্গে ডাব্লিউ ডাব্লিউ ডট এস বি আই ডট কভ ডট ইন লগ ইন খাইমানো

0: আশিক জোড়া রাহেল কলোনি খুক্তি সব জগরসা মুখনা বাকিয়া আকাশবাণী আগরতলা তিনি পান্দান সংসাকা আং সুপ্রভা দেববর্মা
1: আং প্রশান্ত দেববর্মা
0: যতন না হাম্বাই।

বৈঠক অনুষ্ঠান আয়োজন করা অনুষ্ঠানটি আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 শিল্পী প্রণব দাস। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হবে। 8:15 শুনবেন প্রথমে আজকের কবিতা, বলবেন পার্বণী সাহারায়। আগরতলা কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এর অব্যতি পরে শুনবেন নজরুল গীতি দোলন চাপ অনুষ্ঠানে শিল্পী নাসিমা শাহিন। চিলড্রেন্স কর্নার অনুষ্ঠানে শিশুমেলা শুনবেন 8:30 নটা দিল্লি কেন্দ্রে বিশেষ হিন্দি বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। 9:05 এ শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। সরগম অনুষ্ঠানে শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত, এতে আজ শুনবেন শারদবাদন শিল্পী আলী আকবর খান 10:30। 11টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 11:05 শুনবেন FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বেলা 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। 1:40 আবার আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে। বেলা 2টায় শুনবেন মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 সেজিতি অনুষ্ঠানে শুনবেন অতুল প্রসাদের গান আমি নারী অনুষ্ঠানটি শুনবেন 2:30। 3টে দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। 5টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। জীবনের গল্প শুনবেন 5:10, বলবেন চিত্রশিল্পী অনিমেষ সাহা আর্য কলোনি বিলোনিয়া। এর অব্যতি পরে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত শুনবেন 5:45। 6টায় ককবরক অনুষ্ঠান, 6:30 কৃষক ভাই বোনদের জন্য অনুষ্ঠান খেতে খামারে। 7টায় জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন যোগ জীবন। ৭:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। 8:30 শুনবেন বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। 9টায় শুনবেন পাঁচমিশালি অনুষ্ঠানে বাংলা গান। আইনিল দর্পণে অনুষ্ঠানটি শুনবেন 9:30। 10টায় বিবাহপুরী অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:30 জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। সেই সাথে আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু করছি তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

Sul privat, সুস্বাগতম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আর সকালে অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভোর, নতুন সকাল, নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়ে হাজির। আজ সকালে অনুষ্ঠানে আজ আমরা প্রথমেই জানব আজকের দিনের ইতিহাস। আজ পয়লা জুন সোমবার। 1533 সালে আজকের দিনে অ্যান বোলিন ইংল্যান্ডের রানীর মুকুট গ্রহণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়। 1874 সালে আজকের দিনে, 1972 সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি। বিশ্বের প্রথম 24 ঘন্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএনএর যাত্রা শুরু 1980 সালের আজকের দিনে। 1921 সালের আজকের দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গরবাচেভ রাসায়নিক অস্ত্র বিরতির চুক্তি স্বাক্ষর করেন 1990 সালের আজকের দিনে। 2001 সালে আজকের দিনে নেপালের যুবরাজ দীপেন্দ্র ব্রাস ফায়ারে রাজারানী সপরিবারে নিহত হন। এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পড়ে 228 জন যাত্রী এবং কর্মচারী সকলে নিহত হন 2009 সালের আজকের দিনে। এই পয়লা জুন তারিখে যে সকল মহান ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছেন তারা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়, জন্মগ্রহণ করেন 1842 সালে আজকের দিনে। 1890 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্ক মর্গান, মার্কিন অভিনেতা, বাংলা কবি, সাহিত্যিক, সমালোচক ও ছান্দসিক আব্দুল কাদের জন্মগ্রহণ করেন 1906 সালে আজকের দিনে। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস দত্ত জন্মগ্রহণ করেন 1929 সালে আজকের দিনে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মমিন 1930 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায় 1934 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশি মুক্তিযোদ্ধা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম জন্মগ্রহণ করেন 1935 সালে আজকের দিনে। বিমল কৃষ্ণ মতিলা বাঙালি দার্শনিক অধ্যাপক জন্মগ্রহণ করেন 1935 সালের আজকের দিনে। ভারতীয় নেপালি রাজনীতিবিদ মদন তামাং জন্মগ্রহণ করেন 1948 সালে আজকের দিনে। বাংলাদেশি সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ জন্মগ্রহণ করেন 1963 সালের আজকের দিনে। ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার দীনেশ কার্তিক 1985 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার রাজেশ্বরী গায়কোয়াড় 1991 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। এবার জানিয়ে দিচ্ছি আজকের দিনে যে সকল মহান ব্যক্তিত্বরা মৃত্যুবরণ করেছিলেন, তারা হলেন হিন্দু সিদ্ধপুরুষ লোকনাথ ব্রহ্মচারী 1890 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন 1962 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডি 1996 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু ব্রজেন দাস 1998 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম সাহদেব 2001 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। বাঙালি নট নাট্যকার অভিনেতা নীলকণ্ঠ সেনগুপ্ত 2010 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। বলিউডের সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান 2020 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। জানলেন আজকের দিনের ইতিহাস।

স্বতন্ত্র আর্টসকালে অনুষ্ঠানে এখন জানিয়ে দিচ্ছি, আকাশবাণীর 90 বছরের যাত্রা বা ইতিহাস, 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ইতিহাস। 1923 সালে কলকাতা বোম্বাই মাদ্রাজে বেসরকারিভাবে রেডিও সম্প্রচার শুরু, 1927 আইবিসি বন্ধ হয়ে যায় লোকসানের জন্য। 1930 সালের 23 জুলাই বোম্বাই স্টেশন থেকে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস ISBS নামে সরকারি সম্প্রচার শুরু হয়। মূলত 1936 সালের 8ই জুন এই আকাশবাণী হয়, যাকে বলা হয় অল ইন্ডিয়া রেডিও। দিল্লি স্টেশন প্রথম চালু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশবাণী শব্দটা এত পছন্দ হয়েছিল যে 1956 সালে 8ই জুন থেকে AIR এর হিন্দি নাম রাখা হয় আকাশবাণী, অর্থ আকাশ থেকে আসা বাণী। দেশভাগের সময় 6টা স্টেশন পাকিস্তানে চলে যায়। মাত্র 6টা স্টেশন নিয়ে স্বাধীন ভারতের যাত্রা 15ই আগস্ট 1947 নেহরুর ভাষণ আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়। 1957 সালে বিবিধ ভারতী চালু সিনেমার গান বিনোদনের জন্য। 1965 পাক ভারত যুদ্ধের সময় সৈন্যদের জন্য সৈনিক অনুষ্ঠান। 1977 সালে FM সম্প্রচার মাদ্রাজে প্রথম শুরু হয়। 1993

এফএম চ্যানেল বেসরকারি সংস্থাকে দেওয়া শুরু হয়। আজকের আকাশবাণী অর্থাৎ বর্তমানে 415টি স্টেশন, 23টা ভাষা, 179টা উপভাষায় রেল সম্প্রচার হয়। নিউজন এআইআর অ্যাপ, এফএম গোল্ড, এফএম রেনবো, বিবিধ ভারতী সব ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে। আকাশবাণী আগরতলা কেন্দ্র 1963 সালে 21 মার্চ চালু হয়। বাংলা কবরক মনোবলিত অনুষ্ঠান হয় বন্যা ঝড়ের সময়। আজও গ্রামের মানুষের প্রথম খবর পাওয়ার মাধ্যম হল রেডিও। নব্বই বছরেও আকাশবাণীর সিগনেচার টিউন এর সুর সেই 1947 সালের মতোই বাজে। স্বাধীনতার আগে পরে, যুদ্ধ বিপদ, আনন্দ উৎসব, সবসময় আকাশবাণী ভারতের কণ্ঠ হয়ে থেকেছে। রেডিও বন্ধ হয়ে যায়নি, আমরা শুধু ইয়ারফোন লাগাতে ভুলে গেছি। নব্বই বছর আকাশবাণী বুড়ো হয়নি, এখন এফএম গোল্ড, বিবিধ ভারতী, নিউজ অন এয়ার অ্যাপে শোনা যায়। মাধ্যম বদলেছে, কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য কণ্ঠ সেই আগের মতোই আছে। জানলেন আকাশবাণীর নব্বই বছর পূর্তি উপলক্ষে কিছু কথা।

আজ বিশ্ব দুগ্ধ দিবস। প্রতিবছর পয়লা জুন এই দিবসটি পালন করা হয়। 2001 সাল থেকে FAO ও জাতিসংঘ পালন শুরু করে। উদ্দেশ্য একটাই, দুধের পুষ্টিগুণ মানুষকে জানানো, দুধ উৎপাদনকারী কৃষক খামারিদের অবদানকে স্বীকৃতি দেওয়া। এবারের অফিসিয়াল থিম এখনও ঘোষণা করেনি। প্রতি বছর সেলিব্রেট দ্য গুডনেস অফ ডেয়ারি এই মূল বার্তা থেকে মেসেজ একটাই, ড্রিঙ্ক মিল্ক স্টে হেলদি। দুধ কেন সম্পূর্ণ খাবার? এক গ্লাস 250 ml দুধে যা পাওয়া যাবে তা হলো হাড় ধার শক্ত করে একদিনের চাহিদার 30% ক্যালসিয়াম হয় দেহে, প্রোটিন মাংসপেশী গঠন করে, ভিটামিন ডি প্লাস B12-এর রক্ত আর হাড়ের জন্য দরকারি, পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। ভারত বিশ্ব দুধ উৎপাদনে 1 নম্বর। বছরে 230 মিলিয়ন টন উৎপাদন করে। ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরা ডেয়ারি ত্রিপুরা মিল্কের মাধ্যমে গ্রামের হাজারো খামারে দুধ সংগ্রহ হয়। বিশ্ব দুগ্ধ দিবসে স্কুলে দুগ্ধ বিতরণ, গোপালকদের সম্মান জানানো হয়। নিজে এক গ্লাস দুধ খাও, পরিবারকে খাওয়াও, দুধ নষ্ট করো না, নো মিল্ক ওয়েস্ট। স্থানীয় গোয়ালা ডেয়ারি ফার্মকে ধন্যবাদ দাও, ওদের জন্যই সকালে চা দুধ পাই। দুধে শক্তি, দুধে পুষ্টি, দুধে গ্রামের হাসি। দুধ শুধু পানীয় নয়, এটা শক্তি, স্বাস্থ্য আর কৃষকের হাসি। জানলেন দুগ্ধ দিবস এ নিয়ে কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এবার শুনুন স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্য। এতে আজ শুনুন মা ও শিশুর যত্ন, পরিচর্যা এবং রোগ নিয়ে কিছু কথা, রোগ প্রতিরোধ নিয়ে কিছু কথা। মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে, এই চেনটাই আসল, তাই দুজনের যত্ন একসাথে দেখতে হবে। মায়ের যত্ন গর্ভাবস্থা থেকে প্রসবের পর পর্যন্ত করতে হয়। গর্ভাবস্থায় খাবার ডোজ হিসেবে রোজ 5টা ফুড গ্রুপ, ভাত, রুটি, ডাল, শাক সবজি, ডিম, মাছ, দুধ, ফল, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম ট্যাবলেট ডাক্তারের দেওয়া ডোজে খেতেই হবে। এগুলো বাচ্চার মস্তিষ্ক ও রক্ত বানায়। চেক আপ প্রতি মাসে একবার, ANC চেক আপ প্রথম 3 মাস, 6 থেকে 7 মাস, 9 মাস USG করতে হবে। প্রেশার, ওজন, পেটের বাচ্চার নড়াচড়া ডাক্তার দেখবে। বিপদের লক্ষণ যদি হাত পা মুখ ফোলা, প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, রক্তপাত, জল ভাঙা, এগুলি হলে 1 মিনিট দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। প্রসবের পর 6 সপ্তাহ রেস্ট থাকতে হবে, একে চিল্লা বলে। ভারী কাজ নয়, পুষ্টিকর খাবার, ঘুম, এগুলি যথাযথ থাকতে হবে। বুকের দুধ বাচ্চা হওয়ার 1 ঘন্টার মধ্যেই প্রথম হলুদ দুধ, শাল দুধ খাওয়াও খুবই প্রয়োজন, এটা বাচ্চার প্রথম টিকা। যত্ন, পুষ্টিকর খাবার আর প্রচুর পরিমাণে জল, ডিপ্রেশন, কান্না পেলে লজ্জা নয় ডাক্তার আশাকর্মীকে বলা ইত্যাদি করতে হবে। নবজাতক থেকে 5 বছর শিশুর পরিচর্যা, প্রথম 1000 দিন গর্ভধারণ থেকে বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত, এই সময়ের পুষ্টি ঠিক না হলে বাচ্চার উচ্চতা, বুদ্ধি সব কমে যায়। জন্মের পর 6 মাস শুধু মায়ের দুধ, জলও নয়, চাই বা মাত্র খাওয়াতে হবে। 6 মাস পর থেকে ঘরের খাবার এবং দুধ খাওয়াতে হবে। রোজ কুসুম গরম জলে স্নান করাতে হবে, নাভি শুকনো রাখতে হবে, সাবান লাগানো যাবে না। দিনে 14 থেকে 16 ঘন্টা ঘুম, সকালে 9টার রোদে 10 মিনিট ভিটামিন ডি এর জন্য। বাচ্চার সাথে কথা বলো, গান শোনাও, মস্তিষ্ক এভাবেই বাড়ে। বাচ্চা দুধ খাচ্ছে না, বমি করছে, খিচুনি, শ্বাস দ্রুত, বুক ডুবে যাচ্ছে, জ্বর 3 দিনের বেশি, তাই হাসপাতালে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। রোগ প্রতিরোধে টিকাই আসল অস্ত্র। মায়ের গর্ভাবস্থার 2 ডোজ বাচ্চার ধনুষ্টঙ্কার রোগ আটকায়। এছাড়াও যক্ষা, হেপাটাইটিস, পোলিওর জন্য রয়েছে BCG, OPV, জন্মের সময় হেপাটাইটিস বি, 6 থেকে 10-14 সপ্তাহের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়ার জন্য OPV, রোটা, PCV, পেন্টা, 9 থেকে 12 মাসে MR1, VTA1, যেই হাম রুবেলা, জাপানি এনসেফালা, 6 থেকে 24 মাসে MR2, DPT, হাম ধনুষ্টকের বুস্টার ইত্যাদি টিকা লাগাতে হবে। তো জানলেন স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। তো শ্রোতা বন্ধুরা, আর সকালে অনুষ্ঠান আজ এই পর্যন্ত। এই অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

কি বাতের 134তম পর্বে জলাশয়ের সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন ওং লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন ওং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন। সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলি

0: এর মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সনমুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া 2 খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক

ট্রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর সান্টি নিজেদের দখলে নেয়। আইডিএফের দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত, গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশতরান পূর্ণ করে আইপিএল কেরিয়ারে তার দ্রুততম অর্ধশতরান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। গতকাল আকাশবাণী থেকে প্রচারিত প্রতিমাসের এই অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত আমের প্রজাতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। জলপান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হলো আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের অভিযাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের অবদানের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় একটি প্ল্যানেটোরিয়ামেও ঘুরে আসতে বলেন।
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রাহা হ্যায় জো হামে প্রেরণা দেতা হ্যায়। কই বার ইন প্রয়াসো কি জাদা চর্চা নাই হোতি, লেকিন জব হাম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগো কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায়, আপনে আশপাশ কে এসে প্রয়াসো কো জরুর দেখিয়ে। জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনহে পহচানিয়ে, উনকি সরাহনা কিজিয়ে, উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিছু আচ্ছে কাম সে জুড়িয়ে।
0: কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। এই প্রচার অভিযানটি চলতি মাসের শেষ দিন 30 জুন পর্যন্ত চলবে। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় নিরাপত্তা ও সংযোগ সহ মায়ানমার এবং ভারতের মধ্যেকার সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে সফররত এই রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং মায়ানমার ভারত বিজনেস ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি প্রথমবার 5 দিনের ভারত সফরে শনিবার বিহারের গয়া এসে পৌঁছান। কেন্দ্রীয় শহরী বিকাশ, নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে গতকাল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও ভাষণ দেন। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এদিকে আগরতলা সরকারি অতিথিশালায় বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠকও করেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদির বিস্তারিত আলোচনা করা হয়। তিনি রাজ্যে পরিচ্ছন্নতার জন্য 27 কোটি টাকা বরাদ্দের কথা জানান এবং বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি উপলক্ষে ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে গতকাল বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীনে রেড শিল্ড ডিভিশনের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনীর জওয়ানরা। সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, সুস্থ জীবনধারার প্রচার এবং সাংস্কৃতিক সংহতি জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বঙ্গীয় সঙ্গীত পরিষদের 50 বছর পূর্তি এবং বার্ষিক সমাবর্তনের 2-দিনব্যাপী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই সমাবর্তনে প্রায় 700 পরীক্ষার থেকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। সমাবর্তন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রামেশ্বর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী, ডক্টর সুমন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয় চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি মিয়া মন কি বাত মেলনি ফিল সারা থামচি ব্রী বেরামনি পান্দা বসং খামানি হুকুমুতাই কথালাই সামুং তাংমানি সাকা ফান বকসিনকা আবনকারী বহাকতনি থংনি বাবায় শিকলারকনি কাহাম অংখারি কসাম হুকুমুনো মুথাং ফিরানি সাসলাংমলনি ফলফকলাতাই সিরি সিটিনি নুকজাকনাই জ্যোতির্বিজ্ঞানী ফাইসিংগ শিকলা হদানো খাতুংরি মুং শ্যাংক্রাক রকনি হামক্রায় লুকুরকনি সামুং তৈমা স্রাই স্রাইতনি মুংতাই বলংনি মালমাতা নাই মুথাংনো খবৈ কবাংমা বাবাইনো তুই কগনা রেখা সাসলামমলনি ক খোরসাবই মন্ত্রী বক্রক হাকতনি জুদা জুদা আমচাইনি মুং গনাং থাইচুকনি ককন খোরসাকা বর্ষাকা তাবুক হাকতনি কবাংকুক আমচাইনো সাতং তুমানি মারঙ্গই তংখা অমল বাই থাংনো নাইকলানি নাঙ্গো তৈ কবাংখে নংদি সাতংগ অংকরথানি হজাক তংদি জ্যোতির্বিজ্ঞানী ফাইসিংগ শিকলারকনি খাতুংমানি ক খোরসাবই মন্ত্রী বক্রক সাকা জ্যোতির্বিজ্ঞান ভারতনি লুকু আগিনি সিমিন খাতুংজাক ব অসয় সিমুংনি ক্লাব বাই থাংনো মানজুনানি কবক্ষা।
1: भारत के हर गांव में हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
0: মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতাল মায়ানমার রাষ্ট্র বক্রক উং মিন অং হ্লাইং বাই ককলাম সালায়ানে কনৈ হাকতনি বিশৃঙ্গ লাইবুমাতেই তং রায়দার রুকজাক হালকন তৈব ক্রা খাইনাও ককলাম অঙ্গানে অ ককলাম সালাইমাও নাইমথাংতৈ মানজুমুং খবৈ মায়ানমার তৈ ভারতনি বিশৃঙ্গ হালকনি বেবাক ফুয়ারমুং তং হালকন তৈ ককলাম অঙ্গানে বসং নাইমথাং এডভাইজার অজিত ডোবাল মিয়া সানজাও দিল্লি কতাল বেড়াইনা ফাইজাক অ রাষ্ট্র বক্রক বাই মালাইখা মায়ানমার রাষ্ট্র বক্রক মায়ানমার ভারত বিজনেস ফোরাম ককনা রেখা খুরজা থাইক্লাইও মায়ানমার রাষ্ট্র বক্রক পুইলা নখা সালবানী ভারত বেড়াইমাও চা সাল বিহারনি গয়াও ফাই সকবাইমানি হুকবারতে হুকবার খাইনাই রকনি হামক্রায়ও হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশ রায়সেন জেলা নিসিমি খেত বাচাও অভিযান চেঙ্গেরিওয়ানে তালসারময় চলিনাই অসামুং বতাং বস্কাং জুন তালনি সালথামচি জরা চলিওয়ানে অসামুং বতাংনি নাইমুং অংখা ফাস থিতিকে সামুঙ্গ নাংনানি নবার তৈবার দেরামা জরাও হুকবার খাইনাই রকনো নাংমানি কক সাবনানি।

পঞ্চায়েত বেড়ামো জাইখে মানজাক না নিতেই তাং বতাং রকনি কাহাম অংখারি সিদা সিদি কামিব তুনই রেনানি কেন্দ্রনি আউলি হামক্রাই তৈ চং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তে ও স্ট্রিট ভেন্ডার এবার লামাবো মানে ফালনাই রকনি বিশেঙ্গ পি এম সনিদি ওয়ানসক তাঙ্গ খক চুকু সাই থামরা খক চিবা রাজাক রাংনিব গবং লাকাই রাজাখা পি এম সনিদি তাংবতাংনি বিশিদক পুংমানরগৈ মিয়া আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম যোগালিজাক মেল কাইসাওব অকক সাকা কেন্দ্রনি মন্ত্রী মেল লামাবো মানে ফালনাই রকনি আগো লাকাইনি চেক দিশা ওইরেখা ডিজিটাল লেনদেননি বাকি কিউ আর কোড ব বাকি রেখা ব শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নই সাই নই জিবি শিব পি এম সনিধি ওয়ান সপ্তাং চেঙ্গৈ রিমানি পুইলা কিস্তিনি রাং লাকাই সুজাখে উলনি কিস্তি ও রাং খক থামচি সাই তাই আব সুবাইখে উলথাম কিস্তি ও রাং খক বাচি সাই জরা লাকাই মানবায়ানো মেলো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাবো ককনা রেখা আর লামসগৈ ককনা রেখা আউলি হামক্রাই সচিব মিলিন্দ রামতেগে আবনি সেকাং কেন্দ্রনি মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রী নরেন্দ্র মৌদিনী মন কি বাত মেইল খনাকা আর তেক উনি বিশিঙ্গ মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য আউলি আগরতলানি মেয়র দীপক মজুমদার ইয়াং মিয়া আগরতলানি হাপাংনি নারুয়াই টংথাই নগদ চং ফেরাংতাই আউলি হামক্রাইনি কিসাসেক তাংবুতাং রকনতেই ককলাম সালাইমানি পাই থাকো কেন্দ্রনি চং ফেরাংতাই হামক্রাই মন্ত্রী মনোহর লাল কক তোমা থুমনাই রকন সাকা মিয়া ককলাম পান্ডাও সনিধি ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈ কচং আউলি পি এম শালনি চং ফেরাং যোজনা ইন্টার স্টেট ট্রান্সমিশনস লাইন মানজুমুং আকরকনতুই শুক্রবুই ককলাম অংখা চং ফেরাং ফাননি মানথক মুঙ্গ তৈব গবং স্নামৈ তিসানানি বাকি নৈচি সাই ব্রৈচি স্নি বিশিনি বিশিঙ্গন সারা গিগাওয়ার্ট পারমানবিক চং ফেরাং স্নামনানি কাইসান নাহারমুং জংজাখা বতৈব শাখা আগরতলানি দেবেন্দ্রনগর মানৈ হামিয়া খিবিমা থাই স্নামনানি বাকি কেন্দ্র হাপাং খক সারা রাজাক রাংনি গসিমং রেখা হাস্তিনি খুংব্রী কতরকুক আউলি আগরতলা ধর্মনগর মেলাগড়তে উদয়পূর্ণ কচংতাই সাপসুত্রা তনিরানি বাকি খক নৈ চিসনি রাজাক রাংনি গসিমং রাজাখা তাবুক নবতিবানী ককতমা বস্কাং দামনৈ চিব্রিয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াউই মানুহনি হজাক মং রেখা নবতিবার নাইখুং তিনি সালনি টুংমারি সাকাও থামচিবা ডিগ্রি তে খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি আইচুক বুখাগো খামানি টুংমারি টংমানি নৈচি স্নি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামচিনি তামৈ সতীব্রৈ চিবাও।

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককবরক সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রণব দাশ।

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন প্রণব দাস। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি দোলন চাপ অনুষ্ঠানে, শিল্পী ছিলেন নাসিমা শাহিন, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন চিলড্রেন্স কর্নার, এই অনুষ্ঠানে শিশুমেলা। আজকের অনুষ্ঠান পরিবেশনায় ললিত কলা একাডেমি উদয়পুরের ছোট্ট শিশু সোনা বন্ধুরা।

0: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ শুরু করতে যাচ্ছি ছোট্ট বন্ধুদের নিয়ে শিশু মেলা অনুষ্ঠান। আমরা ললিতকলা ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি গান, গল্প, আবৃত্তি, উচ্ছরা। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
1: ভালো।
0: আচ্ছা, আমরা এখন সময় নষ্ট না করে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান, শিশু মেলা অনুষ্ঠান। প্রথমে একটি প্রার্থনা দিয়ে শুরু করব রবীন্দ্র ঠাকুরের। চলো আজকে আমরা উক্তার কাছ থেকে

সবাইকে অনেক ধন্যবাদ। পৃথিবীর একমাত্র যাত্রী একটি পিতা, যিনি তার কন্যার জন্য সব কিছু করে দেয়। চলো না আজকে আমাদের পিতাকে নিয়ে একটি গান উক্তার কাছে শুনি। ধন্যবাদ।

বা তৃষাকে, এখন একটি ছোট্ট বন্ধু গান নিয়ে আসছে সায়ন্তিকা। প্রস্তুত থাকার জন্য বলছি আনিশকে।

0: ছোট্ট বন্ধুরা, এই রবীন্দ্রসঙ্গীতের সাথে আমাদের অনুষ্ঠান আমাদের এখানে শেষ। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন চিলড্রেন্স কর্নার এই অনুষ্ঠানে শিশুমেলা। ওর অনুষ্ঠান পরিবেশনায় ছিল ললিত কলা একাডেমি উদয়পুরের শিল্পীবৃন্দ। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, প্যার ঝুঁকতা নেহি ছবি থেকে।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি। আপকা সরোজ ছবি থেকে শিল্পীরা হলেন হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর আজ মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। ওনার আত্মার সদ্গতি জানিয়ে এবং ওনার প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আজকের গান গানে অনুষ্ঠানের সব শেষ গানটি শোনাচ্ছি সুমন কল্যাণপুরের কণ্ঠে গীত ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ করছি আজকের মতো গান গানে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান, দেশবন্ধন অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সরগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনবেন শরদবাদন, শিল্পী আলী আকবর খা, রাগ রামদাসী মাল্লার।

সরগম অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শারদ বাদন, শিল্পী ছিলেন আলী আকবর খান। আজ শুনলেন রাগ রামদাসী মালহার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এবং এর অব্যবহিত পরেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে এফএম ও জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

আসে যতই তাকু ব্রিজেস পেকা জলানি সিমি খনানামু জুংজামনি বিনি রসামং ন খনার জাকা তাকু খাকলায় নিনি রসামং খনাবি দেন খাতুং খনা খাকলায় ই জরাও আ ফুংকাহাম তাকর জলানি সিমি বকো কনিকা ফুংকাহাম বকুং ন বাহাইন ব রসামং খনানামু জুংজাক মানি সরবি দেব্রহ্ম বাই রসাবজাক রসামং কুমকিলা হনি তাঙে রসাবজাক আ ফাইদেহকে ও রসামং খনাদি বকু আর রসামং খনাদি বকুল আর সামনে

구성 노력하나이동호 FM 우진도 사라사펜도 KK 101.6 메가하르즈 카니르사모 반다.

কোথায় বুক ছং এই জরাব হাই না হাই তাকু মন দেব্রমা কাটলামা ফারানি বগ্রসা মুং খানা মুং চুংকা জুলাই দেব্রমা বৈরে সাবজাক রসা মুং চুমুইনি সামপিলি চুমুইনি সামপিলি আও কবিন বেলাই খানা তো রসা মুং ও রসা মুং জরা কাইসব সিনি কক বরক রসা মুং হাফার ন কুসুগ তিসাতানি কাইসা ইয়া প্রিকতর বারো খাহানি বানি

হাসিম ফাইসা বইকে ও জরা ও তাকু বিশ্বরাই জম্পি জলা নিছিমি ব সঞ্জিতা দেব্রমা বাড়ি সাবজা রসামুং আশুকটি জরা ও অর সামুং খোনা না বাগিনে ব কৈহরকা হাইকে তাকু খোনা দিয়ে অর সামুং খোনা নামু সুন্দরমণি অর সামুং

0: Hello. Lamsago, Sabunka.
1: Dibor Kaham.
0: Dibor Kaham. Bopuila utor rimaka tabune beche bote kaisa sumung tong nai norong ni bagai khabang ta kutai bu khusong sumung tong nai dodi phat phat ke utor di je jesek utor rimanai asungno kahamang nai tabung ni sumung jotoni sai chikon tipurani jotoni sai chikon Wildlife Sanctuary Haikaba Obrayno Haikaba Bolongni Toksa Toktei Malmata Tongmani Thai Joton Chai Chikon Tipuran Joton Chai Chikon Wildlife Sanctuary Bobo Joton Chai Chikon Wildlife Sanctuary Haikaba Obrayno Bobo Hello Hello Hello
2: Udipur Kilani
0: Hey Sadi Udipur Kilani Sabunka
2: Subroto Devroma
0: Takuk Subroto Nulam Sago Joton Chai Chikon Obrayno Haikaba Wildlife Sanctuary Bobo Tipurani
2: Huh?
0: Bobo?
2: Tok Titi?
0: Tok Titi? Joton Chai Chikon Wildlife Sanctuary Obrayno Nirmungse Sungo Call Khalai Di 232-6253 Koktung Number Tipurani Joton Chai Chikon Wildlife Sanctuary Haikaba Obrayno Bolongni Mal Mata Rongno Tonmani Hi. Hello. Hello. Hello. Hello. Sabotomani Pia. Hane call Kalapidi 232-6253. Call to number mobile user 0381. Good number and tap only. Hello.
1: Hello, Dara Dibor Kaham.
0: Dibor Kaham. Takut bridges.
1: Cirekanan tu bangga.
0: Cikon, mungtama. Jaga toksa tokti dong, tu na abon cirekanah.
1: Sipahi jola.
0: Jotoni cai. Belah hamai takut bridges. Sipahi jola jotoni cai. Cikon. Tausuk jara takut bridges kaini utor rim nai tausuk jara jatun chai saka wotong bo kabang takut tebu kusong norok bo tausuk jara kaini singmungo takut bridges kaini no boni utor shoti gengkha shoy shoy yung suka tabuni bese bo kisisha pemno go tanglayane Bobono tan khang khang ke tos toru bo chikonja tan ruk tor ruk tan khang ke tor ruk tan ruk tor ruk thama bo 232-6253 kok duk number hello Lamsung sabung kabuku.
3: Ang mailamurani Sriti
0: Sita. Ah mailamurani buku Sriti. Tanduruk toruruk.
3: Tanduruk toruruk.
0: Hmm. Tanduruk toruruk. আও তো সাইনো পাইকা উত্তর বেলাই হামবাই আ সাবো সাইমন দডি ফাট ফাট কে কক টুক নাম্বার 2326253 আংতং নরক নি তাকো কিশোর আর জে কিশোর রেডিও কুইজ হ্যালো হ্যালো আ ককরে আ কক টুক বাই মানজু দি 2326253 কক টুক নাম্বার Hello.
4: Hello, sir.
0: Lamsung ko sabung ka buku.
4: Ang yang kim na ni wak si dia kama sahur jong o sir.
0: Eh tan ruruk tor ruruk apa tamo?
4: Cet tuang.
0: Ha?
4: Cet tuang.
0: Cet tuang tan sang cet thich thang am le. Apa bosok sa satu o?
4: Ang kuki mal yang kacara ko.
0: Tan ruruk tor ruruk. Eh do belai hambai. দদি দদি ফাট ফাটকে করিং দে 2326253 কোকডুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার এদানি তাপুদি তান্ডরুক তরুরুক তান্ডরুক তরুরুক হ্যালো
1: হ্যালো তারা পেকর চলেন ব্রিজেস
0: তা পেকর চলেনি তাকু ব্রিজেস হাই নো হাই কিসা তুরু তুরু কে সাদি নিনি খরা কিসা তুরু তুরু কে সাদি হ্যাঁ নি খরা বুঝি দি আর নেটওয়ার্ক একদম একদম খনালি আ করে করে খনাই দম কাডং ইথাকা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এই সাদি তাকো সিমলা সিমলা নে তাকো সুরজ সাদি তাকো খালিক খাই দি তান রুক তরুক তান রুক তরুক হ্যালো সাবংখা ডেভিড কলয় তেলেমরানি তান্ডরুক তরুর বেলাই বেলাই হামবাই তাকুক নো বেলাই বেলাই কংগ্রেচুলেশনস তান্ডরুক তরুর পুখিরি ন জেসিক তন আসুক ন বপুখিরি তেব তরু বেলাই ওয়ান মাও খিকলাই রেখা তান্ডরুক তরুর তাপনি বেচবাও তে কাশা নরংনি বাগিনাই সমং কাবাং তাকু তাই বখুজং কিসিসা সয়সিমং ফাইজিং থাঙানো ভারতনি মিশাল মেন মিশাল মেন হনাই নাই চিনি যাগো সাবনো ভারতনি মিশাইল মেন হনাই নাই চিনি যাগ বু বরকনো ভারতনি বু বরকনো মিশাইল মেন হনাই নাই চিনি যাগ বনি মিশাইল সনামা বাইনো থানে বিশিব ভারত তাই পাকিস্তানে বিশিঙ্গি নাই কাইসা জবা চিকুন সামাব পাকিস্তান ন বেলা এখে মখঙে খিবি মানো সাবনে মঙ্গই নেই সাবন মিশাইল মেন হই চিনি যা হ্যালো হ্যালো সতনৈতা সাদি তাকুক নিনি মোবাইল নি তুমি

0: ka mobal gana won ran ka kere kere pun payo in sadi ta
1: gana
0: no ka khaya mane ko ostos te ni khai
1: tong
0: do dara ei tabu ke khana jong ta chari abo ko
1: operation
0: Michel bhai abo khalai jaka a Michel chanam nai ni mungta mo
1: amro khamelai dara
0: a da kon belai ham bhai bo a Michel chanam nai ni mung ni na bonona chung Michel men hne nai sino Bharat ni Michel men chabno hunja hello
2: dagan
0: koni ja sai dongo e sari bokho lam sago
2: APJ Abdul Kalam
0: বসাব তো মানে রাষ্ট্রপতি আবন চাইছে কাং মুং তো ছইন এপিজে আব্দুল কালাম বংখা বংখা সাইন্টিস্ট বন মিসাইল ছনাম বেলে বেলে হামবাই বুখ কনিকান বেলে হামবাই মিসাইল মেন হঞ্জা গবন ব ভারতী রাষ্ট্রপতি রাষ্ট্রবক্র বুংখা এপিজে আব্দুল কালাম বন বন চিং মিসাইল মেন হাই সিনেম মিসাইল মেন হই সিনে সাইন্টিস্ট ব্রহ্মোস মিসাইল সামনে বন রাশিয়াতেই রাশিয়ানি কাইসা তৈমানি মূ তাই ভারতনি কাইসা তৈমা ব্রহ্মপুত্রনি মঙ্গনাই ব্রহ্মোস ফারজাখা অ মিসাইল বাকিন পাকিস্তান মখং জাকাহী মানো সামনাইংখা আবন বাকিনে আবন সিমিয়া অগ্নি পৃথিবী অবাই গবাং মা মিসাইল দো সামনাইংখা আজরানি সামনাই সাইন্টিস্ট এপিজে আব্দুল কালাম ইসরোনি কসাম চেয়ারম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম ডক্টর আবুল ফজল জালাল উদ্দিন আব্দুল কালাম বনি সৈম তাবনি বেচব কিসা থম ফাইজিং থাকা নেন যত্ন শিব ক্রিকেট নি থম ক্রিকেট খরং নই আম্পিয়ার দো আবনি কারিব তে খরকচা আম্পিয়ার দো আবংকে থার্ড আম্পিয়ার টিভি নাই রিভিউ খালাইনাই বসাও আব আউট দা আউট জাদা পুইলা অহায়ুংনি পুইলা থার্ড আম্পিয়ার বাই আউডংনাই সাব থার্ড আম্পিয়ার বাই আউডংনাই সাব পুইলা হ্যালো
3: হ্যালো
0: লামসগো সাবংকা তাকুক কাদংই থাঙ্কা পুইলা থার্ড আম্পিয়ার বাই আউডংনাই থাইনি ক্রিকেট থাইনি মংতাম পইলা থার্ড আম্পিয়ার বাই আউডংনাই ক্রিকেটারনি মুং তামো হ্যালো
1: হ্যালো দাদা খনাই তো
0: খনাই তো এ তাও কে সরাই সরাই খনাই তো
1: মানে আবো অঙ্কা তামো প্লেয়ার থানান বুং
0: হ্যাঁ যে আউডংনাই পইলা ক্রিকেটার
1: মানে যে কোনো রাজ্য মানে দেশ নি বুং সরকং নাবলা
0: দেশ নিয়া বরক নি মুং সে মাসানাই যে ক্রিকেটার পইলা থার্ড আম্পিয়ার বাই আউডংখা পৃথিবীর বিশ্ব পুইলা থার্ড আম্পিয়ার বাই আউডং নাই বেলাই মুং গনা ক্রিকেটার সচিন টেন্ডুলকর 1992 বিশ্ব থার্ড আম্পিয়ার বাই পুইলা আউডং নাই বেলাই হামাই তাকু ব্রিজেস বেলাই হামাই তাকুক জরা তাকুক ব্রিজেস কাইঠা মুতর রুইনাই যত নিশাকাও দঙ্গ তাকুক ডেভিড কলই কাইসা বুখু কনিকা কাইসা তাওক তিনি বিশ তিনি যে কুইজ তাওক জরা

0: নাই, বার কর্ম বার নাই, তাম আব ফেম লোক মু যে সাই মানে বনো কল খালাই দি 2326253 কক ডুং নাম্বার মোবাইল ইউজার 03 81 কোড নাম্বার রান টাপুক দি আসু পেথরা আসুং নাই বার কর্ম বার নাই। হ্যালো
1: হ্যালো
0: এ সাদিত কনিকা সাইমান আখা খালাই কক্তু বাইকরনি দতি ফাট ফাট কে হ্যালো লামসগো সাবুকা এই সাদি তাকু বেলাই হামাই তাকু ন বেলাই বেলাই হামাই আস বার কর্ম বার নাই আসু পেঠা আসু নাই বেলাই হামাই তাকু ন তাবসু জরা জে রক উত্তর সাইমা কা আবনে বিছিং যতন চাই কবাং তিনি উত্তর রিমাকা হাইকাবা কিফিলমুং রিমাকা তাকু ব্রিজেস কাইবা বনি গানাব তঙ্গ বুকু কনিকা কাইনি ডেভিড তাকু ডেভিড কলয় রাজু কুমারিয়াং বুকু ওয়াখিটি রবীন্দ্র তাকু রবীন্দ্র তাই তাকু সুবুদ বরক যতন কাইসা কাইসা কা তিনি তামুনি বেছে নরং বাকি সুমুং তাই খাবং টাকুতে বুকুক চং সুমুং কিসা জুদাং ইমানো জুদাইয়া থমুং বাই গদাল যাক সং যতন ছিব মিয়া নৈসাই নৈচি দক বিসিনি আইপিএল নি থমুং ফাইনাল থাঙ্কা আইপিএল ও আইপিএল নি ফুল ফর্ম তাম আইপিএল আব মনে সম্পূর্ণ মুং তাম 2326253 কক নাম্বার

0: हेलो हेलो साबुंगा
1: आं सानु कुमार
0: ताखुक सानु कुमार सारी आईपीएल नि फुल फॉर्म तामो आईपीएल नि फुल फॉर्म तामो ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লীগ আচ্ছা দেশ সপ্তম কক দুগো দাদি ফার ফার কে করেন দি হ্যালো দিব কাহাম সাম কা
1: ইয়াং জন্দ্রা নি রঞ্জন
0: আ তাকু রঞ্জন ভাই তং সাগর দি
1: ইকো কাহাম নো মোটামুটি
0: কাহাম নো কাহাম নো দা সাগা দে আইপিএল ইন ফুল ফর্ম জামো
1: আবকে তো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ
0: বেলাই হাম ভাই তাখুনে মুংতা রঞ্জন না ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অরেঞ্জ ক্যাপ সাম্মা কা সাগা দে বেলাই হাম ভাই আবো ভাই সাইমন নন খেলা নাইও বৈভব সূর্যবংশী বেলাই হাম ভাই তাবুনি সুমন।

0: الو.
1: هلا درا. بردلان بيرجاز. مونتا ان شوب فونتاس 15 اكتوبر يا باي تانتانو
0: 19
1: فونتاس فونتاس موتون خط دارا تابو 15 اكتوبر موتا 19 فونتاس 15 اكتوبر ما ني انك خط دارا
0: দেখুন লগে তো নিয়ে নাইগা না তেসাব দরি ফাট ফাটকে করেন দে টিপরা ও বিশিব ইন্ডিয়া বাই মার্জার এগ্রিমেন্ট খ্লাই মার্জার এগ্রিমেন্ট বিচিং টিপরা ও বিশিব ভারত বাই গদালাই থা
2: হ্যালো
0: হ্যালো লামসগো বুকু কনি কেন বেলায় হামবাই বুকু ন উনিশশো উনপঞ্চাশ বেলায় কলাই তোমানি এ বেলায় হামবাই বেলায় হামবাই বেলায় হামবাই তামনে বেসব নরং বাকি রেডিও কুইজ তাই খাবং তাকুতে বুকু চ টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কটন নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান অ কোড নাম্বার রানী তাপক দি খাবং তাকুতে বুকু চ রেডিও কুইজ তুমং নরং পার্টিসিপেট খালাইনো হাঙ্কাই তামুনি বেসব কাইসা রসামুং খনানাই

0: rửa xong này xem muốn ta bọn này xem muốn nó rừng bao gầy. Ở rửa xong này cần thằng tổng ấy xin đang bày mà lại yo. Thì thằng cái level mà lại không. Ở rửa xong này ni mong ta mà. Khó rắc xa tổ xứng xay mà nó bố khúc Usha để bảo mà bày rửa xong rửa xong. Jepun ni lagi resam naik ke thang tongai si nang bay malayo. Thi thang kele buru malay kamu. Jela korang, shabu bay resam tak resam. 232-6253 kok duk nambar. Halo.
1: Halo, Dara.
0: Lam suku, takhu Bridget.
1: Sabo shijikan to resabu.
0: Sabo?
1: Langka shijikan to.
0: Shijikan to. Shijikan to da nishikan to. নিশিকান্ত বেলাই হাম্বাই তাকু তাকু ব্রিজেস নো বেলাই হাম্বাই নিশিকান্ত নিশিকান্ত বুকু গোসা তাই তাকু নিশিকান্ত বাই রসাব জাগ রসামু তিপ্রানি পুলা হাস্তেপা হাইকেবা রাজ্যপাল নি মুং তাব আবশ্যক যতন সেমন তাবং সুমং ত্রিপুরানি পুইলা রাজ্যপাল নিমং সিং যতন সেমন বি কে নেহরো ও বি কে নেহরো বনি ছয় মুং তাম ফুল ফর্ম তাম বি কে নি ফুল ফর্ম তাম কক্টুক বাইক রং 232-6253 কক্টুক নাম্বার ত্রিপুরানো পুইলা রাজ্যপাল বনি ছয় মুং তাম হ্যালো কগদু কগদু ত্রিপুরানি পুইল রাজ্যপাল নি ছয় মুং তাম 232-6253 কগদুক নাম্বার হ্যালো ককরে দড়ি ফার ফারকে কক দু বাইক রং দে 232-6253 কক দু নাম্বার মোবাইল ইউজার 0381 ও কোড নাম্বার নানি তাপক দি হ্যালো ককরে দড়ি ফার ফারকে কক দু বাইক রং দে 232-6253 কক দু নাম্বার মোবাইল ইউজার ও 0381 ও কোড নাম্বার নানি তাপক দি

বিকে নেহরুনি ত্রিপুরানে পুইলা রাজ্যপাল হাস্তে পানি মৌ বিকে নেহরু বনি ছয় মুামো হ্যালো লামসগো বকু কনিকান ত্রিপুরানি পুইলা হাস্তেপা হেকেবা রাজ্যপাল নি মং সংসাই মানে বি কে নেহরু বনি সই মুং তাম হা ব্রজ কুমার নেহরু দাখন তব কুমারলে তো হাইসেবলে না দাখন তেসাব তো কক দনি ফারফাকে কক দুগো কিরং দিয়ে জরা পাইতে পাইতে দনি ফারফাটকে কিরং দিয়ে 2326253

0: হ্যালো,
1: হ্যালো,
0: নাম সাকো?
1: আমার ফুল ফর্ম বিজয় কুমার নেহরু।
0: বিজয় কুমার নেহরু। দা কন লগি তংডি।

हेलो छिन जरा पाइना फाइसिम फाइस पैका छिन जरा पाइना फाइसिम फाइस पैका खामंग टाकू ते बुखुक छौ बी के नेहरो बी के नेहरू उनके बखोक साका ब्रज कुमार नेहरू बखो कनिका कायबरे उत्तर रिमा का तीन ने समूह ने खबंग ताकुते बखोक सों तीन ने कुइज आस्क जाती दो कुइज जो तीन जो तंचाई कबांग किफिल मुंग रिमा का ताको ब्रेजेस কাইদক ছয়টা উত্তরীমাখা বনি উলতঙ্গ বুকনিকা চারটা কাইব্রে ডেভিড কলয় রাজু কুমারিয়াং বুক ওয়াখিতি রবীন্দ্র তাকু রবীন্দ্র তাকু সুবোধ তাই তাকুক রঞ্জিত রঞ্জন তাকু রঞ্জন যতন কাইসাকে উত্তরীমাখা তাই তিনি নি চ্যাম্পিয়ন কে তাকো ব্রেজেস তাকো নো বেলাই বেলাই হামমাই বেলাই বেলাই খাকা হাম তাই হামজা মুঙ্গিয়া ফর অবাই কেন যতন করিম দি ফাইনাই ফাইনাই তাং সালো হাই কবা মানডে ও হাইন হাই টেউসা রেডিও কুইজ নরক বাই খরকসা খরকসা আর জে তংনাই অমাই কেন করিম দি খাকালাই অমাই কে করিম মানে বিছিং তুই নেই কিছালে সিং সিনি খানো তংস গ্রিমা খানা নরং নই খানো কি শিষা পানো টংথং তুবুই রফাই মানখানা হাই কেবা নংনি মুখাঙ্গ কি শিষা পানো মনে মং তুবুই রফাই মাখানা কি শিষা মনে মং তুবুই রফাই মাখানকে অবনো ছিনি যতন ছাই মান মং কত তিনি কুইস নি অরণ বাসা অরণ মা মথাক ছিনাই খাবং তাকু তাই বুক সং বেলাই হামাই আসু যতন নরক চিনি নি কুইস পান্ডব নরক চিন লগি তামানে বাগিনে তাবং বেসেব তংনাই খাবং তাকুতাই বুখুক সং নরক নি হামজাকমা সিনি খাতংমা পান্দা নরক রিকুয়েস্ট খালাইনাই নরক নি খনানা মুসংমানি হিন্দি কক বরক জেসা বুরু সামং খনানান বাগিনে নরক কয় হরিমানা 2326253 কক দুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকু নাম্বার নানি তাবং নি

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। সংবাদের পর আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমিন আং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করে নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি CEPA আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন CEPA দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6,000-এরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুপ গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুক গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়ালো 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি
2: তাপস রায়,
3: আমি দীপক বর্মণ,
2: আমি ঈশ্বরের নামে শপথ, সংবিধানের প্রতি আমি আনুগত্য
3: দ্বারায়
2: আমি
3: ভারতের সংবিধানের ভীতি
2: পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমি
3: ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন
2: এবং বিবেকসম্মতভাবে রাজ্যের
3: মন্ত্রী নির্বাহ করি।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গি দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনে ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী

যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাক্সা, লিন্ডা কোম এবং মালবিকা পি প্রত্যেকে একটি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রুপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: ହ୍ୟାଲୋ
1: ଦିବର କାହାମ
0: ଦିବର କାହାମ ସାବଙ୍କା ଛିନ୍ ନା ସାଙ୍କଳା ନି ତାହୁ ଦେନି ସାଙ୍କଳା ଫାଇଛନ୍ତି ନା ଏଇ ଛାଡ଼ି কথাই ছাড়ি তাম জান হই সাকা আমি বুঝলি লিখা হে লিখা হে জো খত তুজে দা খনা দেখে

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়িনীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ।